0: অলরেডি ইউজ বাসে না মেনস্ট্রুয়াল দেনা সামান মানে ওদন ইউজ বাসে রিগাম না আতে যাও হামেশা পেলা লাখপা ওয়াশ বাচ্চা ওতে রিগাপ না আতে ইয়াং ফ্রুচা মেসান ইউজ বাসে রিগাম না ইয়াং ফ্রুচা দো না প্রপারলি ডিসপোজ অফ বাচ্চা জেসে কি আতে যা চি ইউজ বাসে না কত ওদ প্রপারলি র‍্যাপ বাচ্চা পেপার শেয়া টয়লেট পেপার ইয়াং র‍্যাপ বাসে না ডাস্টবিন অলরেডি তাচা টিমিন দাজু
1: কাসা তাদং দুচক শিয়ান পাকি আম পং আতে জিনুক দি পির সেমং গোমি টু ইয়া সহি কা মিক্রু আতা গা চকশিক দো স্কুল জিনা
0: দিউ গাতি মেথ সিন জিসে কি গো মেথ সিন কি গাতে হামেশা জিনুক কি পির চং মাছিক মানে মাস চং মাওয়া দুকচিন মানে গো মা খ্রো দুকচিন মাস কেল তাং চামেন তাহারাত বাচা মেন চং বাচা মেন জার জিন দে দিউ গং মা মেথ সিন গাতে গো হালকা লিউক ওয়ম চিকা খ্রো ইন চিন ওয়ম ওয়াটার চিকা খ্রুচা চাস গো না ওদো খ্রোনে কাতো অলরেডি গাতি ইউট্রাইন মাসেলস ওম মধ্যে ইউট্রাইন মাসেলস পো ওদো রিল্যাক্স ছাচিন রিল্যাক্স ছানা গাতা পিরিয়ড সে পেন অন ছাদে পেন ছানা ওদো হালকা রি ছাচিন গাতা পিরিয়ড সে পেন অন কাম ছাচিন দোনা গাতা বডি হাইজিন অন ঠিক লুশিন তো মেডিসিন মানে হামেশা খুয়ার গোসিন মেয়ে
1: কাসানি আখির পিকা গাতি জ্ঞান খানুন সাকপিক দি মেনসুরাল হাইজিন স্কুল লাঙাতে গাছকু প্রিন্চি গাছুক জালতি প্রচিক
0: মেন্সট্রুয়াল হাইজিন ও চকশিশিন কি মতলব ইসে আমারা বডি সাফ রেগা মতলব আতা চি বার গোসিন যাব না কাতো রা রেগুলারলি ওয়াশ বাচ্চা প্রপারলি ডিসপোজ অফ বাচ্চা ওয়েস্ট মেটেরিয়াল সাপ দো না রেগুলারলি প্যাড সাক চেঞ্জ বাচ্চা ঠিক দোয়াজু দো না টাইমিং টাইমিং পো খাস খায়াল চাকচা যেসে প্যাড স্যানিটারি প্যাড সাম চি ইউজ সাম ঘন্টে ফেলা ইউজ বাচ্ছেন ট্যাম্পোন সাম ঘন্টে ফেলা ইউজ বাচ্ছেন মেন্সট্রুয়াল কাপ পো সাম ঘন্টে ফেলা ইউজ বাচ্ছেন যারে বাস ওদের ফেলা গাতা রায় ফেলা রায় হাইজিন পুনে রায় বডি সেফটি ফেলা তাজ
1: কাসানি আখের পিগাজ ইয়ারান দেয়া উচিত কি দি মেন্সুরাল হাইজিন স্কুরলা গাতি বোম বুছানলা খাস কর গাতি জওয়ান উনলা গাছুক দি হাইজিন পুচামশিক ইম্পর্টেন্ট ইন জরে গাতা দি টাইম পিগা চামশিক গাতি বডি গাতে জড় গেলা বা সি জাক না গাতু গাতি সিহাতি ফেলা চামশিক খাকচান ইন দি স্কুরলা গাছুক ফ্রিনচি পুচিক
0: মেন্সুরাল হাইজিন স্কুরলা গাছ গাতি আছে নমুল না দেনা ফ্রেন্ডশিপ প্রচুয়েত কি মেন্সট্রুয়াল হাইজিন জরে মানে ইম্পর্টেন্ট ইন গাতি লাইফ ইয়াং বোমো নি ফেলা খাস কর তো ওদের আয়ান্তে ছি বাচ্চা জেসি কি প্রপারলি গা জানতাম এক্সপ্লেন বাস কি গাতে গাছ গাতে স্যানিটারি প্যাড পোনাম ইউজ বাচ্ছেন চাম ঘন্টে ফেলা ইউজ বাচ্ছেন এ কাপস পো চাম ফেলা মানে কিতনে ঘন্টে কে লিয়ে ইউজ করার হে ট্যাম্পন্স পেয়াং দেওয়া জরে দো না ওদন প্রপারলি ইউজ বাচ্চা দো না ওদো প্রপারলি ডিসপোজ বাচ্চা দো না ওদে প্র্যাকটিস হন ঠিক বাসে গাতে ফলো বাচ্চা ছা না এনতি সেহাত পন ঠিক লুসিন এনতি হাইজিন পন ঠিক লুসিন এনতি এনভায়রনমেন্ট পন ঠিক লুসিন বখশিস
1: কাসানি দারে ছাকপে গেনতে টিসে গারনা বিনিয়ত পিন ডক্টর রুবিয়া বানু গাইনোকোলজিস্ট সিসি সঙ্গে কানা তেলুকসি প্রোগ্রাম পো থামাতুন আর্দিয়াং মাইও দিয়ান তাঙার দে মুসুরি দুকতুক ইনশাল্লাহ ননমে লুসনা ইয়ং মেট পি প্রোগ্রাম প্যানুক ইয়ং দুচক খাকচান টপিক রি খুরে ইয়ান তাঙনা ইয়ং থুগে দেমান পো গাচং সাকাই জিনিস দেবোজ ইয়াজু হোদানার সাকমানি ফাকরিং
2: দরিয়ন্তস প্রোগ্রাম গেনেন জিওত পিন নির্তেলুক্স প্রোগ্রাম প্রচুখান পুইন মিন তোহিরা বানো মিডিয়াম ওয়েভ গদি আকাশবাণী কারগিলে দমস পপিতো গত সত রদুন জেন্নু কাজতা প্রোগ্রাম গেন নজত আছে নমনফিয়া প্রোগ্রাম প্রচুখান পুইন বিলকিস ফাতিমা
3: আসসালামু আলাইকুম দিদিন সিয়াচিন মুনি খরতাস বুখরে ইং বিলকিস ফাতিমা ইয়াং ফেরে গেন্তি দুল্লা ইয়ং সে নিজুন সালাম পো ফ্রদমচন সংশিক রদিয়াং মায়ো দা চিন মুন গারজুক সুনা নন মে চন মে দুকতুক দিদিং সি খরতং স্পিয়ং সক বাসিক সনাল্লা মাইনোরিটি সি ফান খে ফিলা পি এম ই নকতা চৌরি স্কোল্লা স্পেরারিক দে রিকিয়াপনা পোশন অভিয়ান আই সি ডি এ সি স্কোল্লা ফেসপা বাসে ত্রিসুই ক্লেপ চুগত সৈয়দ আইয়ুব শাহ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিশন পোশন আই সি ডি এ সি কানা প্রাইম মিনিস্টার ই সোমা নকতা চৌরি খাতুস পু মাইনোরিটি সি ফান খে ফিলা দি স্কোল্লা জেরনা নিঙ্গাতা সকবাসিক স্নাল্লা মাইনোরিটিস পু হাগোয়ারগোস মাইনোরিটিস পু চিনজরে মাইনোরিটিস সোজার চিনজরে নি মাইনোরিটিস ওদে কম পুইনচুক গাও মুলুগি আবাদি না জুরবানা মানিংয়ুঞ্জিয়তং নিঙ্গাতি মুলুক হিন্দুস্তানিয়াং মুসলিম ক্রিশ্চিয়ান শিখ বুদ্ধিস্ট ফার্সি জৈন দুন গংমা মাইনোরিটিস নি সাক না চোখলা মাইনোরিটি সুন লা তরকি তালিম রোজগার দোনার গেলা জিন্দাগি মোকা থবর গোসিন দেনা মাকসাদ

0: চেক বিন্দুক চিন ইয়া এএনসি বাস ও বাস হোক আয়রন ফলিক এসিড জোস ও মাস জোস হোক মেন প্রবলেম চিং আতা সাক বাসং দিকা লাদা গাদাও ছেন কি আয়রন ই কমিক জোকশিক এনেমিক এনেমিক খ্যারিক মানে মামিক দমেত পাইতাম ইউনসিক আয়রমিক ফির বি এনেমিক জোকশি দুক খ্রাকি কমিক জোকশি দুক ছানা আকসার আয়রন ফলিক এসিড উন ইয়া দে ট্যাবলেট উন জামা জানা ইয়া আয়রন রিচ ফুড মাজানা দোন সাকে কে আছে কোয়া কাউন্সিলিং রেক ইয়া কোয়া অ্যাডভাইস রেক ইয় দোন আঙাতি দের ইয় খান সাপ্লিমেন্টারি নিউট্রিশন ওনা প্রোভাইড বিন্দু পর তাহলে দু জরুরি দু ম্যাটারনিটি বেনিফিট পুয়ারা দু অ্যাভেল বাচ্চা আঙাজ দু রুকিয়াজ বসেন তাম আঙাতি দু না ইয়া ইম্পর্টেন্ট টিচিং আচা দিয়ে ইয় দশাং আছে যারা সক্ষম অঙ্গনওয়াড়ি জিনচিং আছে মিশন পোষণ হ্যাঁ অনুক ইয়ং ইম্পর্টেন্ট স্কিম চিকেন কম্পোনেন্ট চিকেন দারি ইয়ারা দিয়ে অনুক আছি দক্ষা সাপা ফিলহাল 12 সেন্টার কারগিল লাই ইয় সক্ষম অঙ্গনওয়াড়ি আতে স্যাংশন বসে তো পুরা ফাংশনাল হয়ে দিয়ে দে অনুক ইম্পর্টেন্ট চিজ উঁচি যাবে না দেন আছি ইয়ারা এলইডি ইয় স্ক্রিন ইয় ইয়ারা ওয়াইফাই তাঁসে মানে এক স্মার্ট ক্লাসরুম হ্যাঁ ফ্রুন লা ড্রিঙ্কিং ওয়াটার পো পুরা আর ও প্যুরিফায়ার ইয় ইয়ারা ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস হে দেন আচ্ছা আলগ ইয়াং পোষণ বাটিকা ইয় খুঁ দেন সুমন মাজা পিফিয়া লার্নিং না রিক্রেশনাল মেটেরিয়াল ওনা ইয়াং স্মার্টলি ইয় দেন সবজি চানা অনলাইন ওয়াইফাই কা ও স্মার্ট ক্লাসরুম মে সবজি খুঁ দেয়া র্যামস রে গিয়া ইয়াং দেন রে যো ভি অ্যাক্টিভিটিজ উসমে হে ও হাম উনকো ওয়াহ দিখাতে হ্যাঁ চানা ইয়ে এক আচ্ছা ইম্প্রুভমেন্ট চিগিও নিউট্রিশন পনে নিয়ম্বো নিয়ম্বো ফ্রুনি ডেভেলপমেন্ট পো বড়ে বেফিয়া সক্ষম পো ইনশাল্লাহ গাছে যাং কম সে কম 60-70 সেন্টার চিং আছে মিনিস্ট্রি প্রপোজ বসিও কি গাছা সক্ষম চার বসুক ইয়ানি ক্যাপেবল সেন্টার চিং রোশা দুক জেরে ফিয়া চানা দুন সব ইম্পর্টেন্ট সঙ্গে দুন এম্বো ইয়াং ইম্পর্টেন্ট চিং নিয়ে সাবা গাম পাবলিক আর রুকিয়াস দুবেত কি গাছি দে ক্রাচ ফেসিলিটি সেন্টার নিয়ে সিও ফিলহাল পু নিয়ে মেনে মেত গাছা ডিস্ট্রিক্ট পেনুক চিচিক ইয়ারা গাতা দিকে কারগিল প্রজেক্ট ভরুয়া ইয়োগ চিচিক সংস্কার লেয় ম্যাম ক্রাশ পেনুক ইয়ারা আছি সঞ্চে ফ্রো নাং দেয়া ইয়ারা ইনক্লুড সেছি সঞ্চে ফ্রো দেয়া নুক নিত তামে জায়গা ইয়ত নিয়াল না মানে ও মানে সঞ্চে মানে সঞ্চে চোখসি খান না কাশি ইয়ং মে ওয়ার্কিং সব সঞ্চে ফ্রু মানে সঞ্চে ফ্রু দেয়া নুক মর্নিং স্নেক ইয়ত ইয়ারা লাঞ্চ টাইম পিকা জানচি ইয়ত শ্যাম নাং ইয়াং খোঁয়া স্নেক্স ইয়ত চানে সঞ্চে ফ্রো দেয়া ফেসিলিটি সব অ্যাভেলেবল খোঁ হিয়াং স্পা খোঁ চির গোস না কাতো খোঁ নিয়াল বি ফেসিলিটিজ ইভেন খোঁ বোটল তাম বি ফেসিলিটিজ আছে আচ্ছা অ্যাভেলেবল ফিলহাল নিউজ মিনি মেট চানা দোন সাক অ্যাভেল বেচা গাছাম তো পাবলিক হো সকতা জানকারি মেদ না তো দেখে দু খেয়ে গাছা দেখে ফ্রুন এনতে রেজিস্টার বানা ডিচা বাকি ফ্রুন আকসর নাতি এরা 6 সাল মাছা মানে স্না মাছা সুকুল লা তাম দু দেয় এরা সুকুল লা তাম মানে ও খাওয়া বসি চকসি ফ্রুন লা ছেন তোমার খুব আছি দেন স্না খুব সুকুল লা তেয়ার বেচিন গাছে যারা সুকুল লাগাছে তেয়ার বেচিন 3 to 6 ইয়ার লাগাছে পুরা প্রি সুকুল তাঁচিন বাকি শুনছে ফ্রুন লা খুঁতা ইয়াং লার্নিং ইয়ত ইয় চোসাক মানে অ্যাক্টিভিটি বেসড ইয়ত প্লে বেসড ইয়ত ইয়াংসপা ইয়াংসপ্যাং খোঁয়াশা বিন চানা খুব ফুঙাচ্ছে ফর্মালি কুলে কুলে খুঁ সুকুল তেয়ার বসে কত তা খুঁ মনে দেমিক ছে না ফুনলা চাহে খুঁ নিউট্রিশনাল স্ট্যাটাস পিকে খায়াল জাগত ওর মানে গাতা তো পতা চাওশিন কি আমারা বচ্চোং কে সেহত পো না বেফিয়া চাক বেফিয়া ওয়েট পুনা হাইট পু বাস মেত পা ইয়াং চাং টেকনিক মেত মেডিকেল ডিপার্টমেন্ট আছে না গাতা জার্মো সেস কে দু মানে লাস্ট স্টেজ সো জার্মো মানে মজবুত সো তো মেডিসিন আছে লেকিন গাতা প্রিকশন পু পেহলা আই সিরিয়াস ইয়াং ইয়ত ফ্রুন লা জান পিকা ইয়া কুই হাইট পুন ওয়েট পুলচারে কাম রে ছেন ইয়ত না আতে যাং দে সব কোয়া নিউট্রিশন তাসে কুই সেহত পুর ইয়ালা বায়ান চা চানে দিস ওয়াজ ইম্পর্টেন্ট সার্ভিস খাচিন আচি না ইয়ত প্রোগ্রাম কাস
1: বাকি স্যার মানে ইয়ারে দিউ ফানকে চান স্কিম সুনিস কোলা ইয়ারে স্মল সং চানা গাতি আছি নো মনে জিয়া ফ্রুনে দিউ নি কানা ফানকে লেনে নিও তিন চুপা হা স্যার
0: তি দেনু কো 12 13000 বেনিফিশিয়ারি আছেন গো রেজিস্টার্ড ওর হার দিন ইয়ারা হার দিন গাচা দিকে পুরা রিয়েল মনিটরিং ট্র্যাকিং বানিয়ান মা মানে গা ডিস্ট্রিক্ট গাতা গা বুলাক চাঙ্গার ইয়ত না চাম ফ্রু ইয়ত না চাম ছুঞ্চে ফ্রু ইয়ত চাম প্রি স্কুলি 3 সাল 6 সাল সব ফ্রু ইয়ত প্রেগনেন্ট চাম ইয়ত লেকটেটিং চাম ইয়ত চাম দেশিক দেমিয়ান ডেলিভারি সুং খুঁ এস এন পি থো আমা তোপ জেরে গাছি দেয় চিচি ইয়ত দিয়ে ইয়ারা জেন না খুঁ আগার সেন্টারে কে ইয়ং সি মেদ না কাতো বাই দা ওয়ে গাতি হো সকতা প্রেগনেন্ট চিচি ইয়া লেকটেটিং চিচি ইয়া ছুঞ্চে ফ্রু উইক 2 সাল বা ফ্রিক সেন্টারে কে ইয়ং মেদ কাতো জেন না খুঁ গাছি দের অপশন ইয়ত ইয়ারা খামা রাশন তামে টেক হোম রাশন গাছি দের অ্যাভেলেবল ইয়ারা দেন গাছে ইয়ারা চাকসিক মারখুর রেগাতি লোকাল জাকসিয়ত চাজার বানা স্কুলে হপ্তাহ 10-15 দিনে ফিয়া না তামো মায়ান দুজি গেত এক সেন্টার গেস কিয়ত না না গাছি দিকে পুরা হেল্পার না ওয়ার্কার স্কুলে কো সার ওবে দেরা তা কু সেন্টার গে কাতো স্কিয়ত পমেত জের না কাতো সঞ্চে ফোন ইয়া প্রেগনেন্ট চো আমা ইয়ত ইয়া লেকটেটিং মা দরত পরেশানি ছানে কো গাছি দের টেক হোম রাশন এ মতলব ফেসিলিটিজ আয়ত গাছি প্যাকেট এ খেরে কো খাওয়া তামা 25 দিনে ফিয়া ছানে দিয়ান ফেসিলিটিজ কো এভেল বানা মানা রিয়ালা চব পাবলিক স্কিয়ত না রিয়াল পাবলিক এনভারমেন্ট সাম জিও না দু সিরিয়াল আছে পাবলিক ইফি আই সিকিম গভর্নমেন্ট স্টাম সেন ওর গাতি ফুন দোন সাক না মানে গাতি ফিউচার সং দে গাতি কামিং ফিউচার সং কামিং ফিউচার ই সেহত পুর ইয়ালা মেত না ইয়া কুই মেন্টাল ডেভেলপমেন্ট পুর ইয়ালা মেত না কুই পাকি থিঙ্কিং এবিলিটি সহি মেত না গাতা কম পু আগে বাড়াইবা।